তোর মোলানি কোনটা চকুর দোয়ালু আগোয়ার ছেড়া দিশনিয়ে তা উকলে তো মুখ মুন্ট ফুল।